0: দিয়া অহ
1: ও শিদিনুই দিনুই মুই দ্যাং তো দাও লাই নে তে কোয়াই ইয়াম তি ইয়া ইয়ো হো
0: ও কান্তাং ফু সিউ খং ইয়া ইয়ো হো ও ওয়ে চান ইয়ং পাও দ্যাং ইয়া চাও চাং জুই রা বান ইয়া দ্যাং ইয়া দ্যাং ইয়া ইয়ো হো